আসসালামু আলাইকুম। শুভ আসলে কি বলবো, বিকাল বলা চলে না, কারণ এখনো বিকেল হয় নাই আমাদের ইউকেতে, দুপুর টাইমে চলতেছে, কিন্তু টাইম ঘড়ির টাইম হচ্ছে 7:05। আপনারা শুনছেন ডাইভার্স 102.8 FM, আর আপনারা আছেন আমি কাজল, আপনাদের কাজল, আমি আছি আপনাদের সাথে সন্ধ্যা 9:00 পর্যন্ত ইউকে টাইম। আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শোনা শুরু করেছেন বা শুনছেন বা অন্যদেরকে শুনতে বলেন, আপনাদের সবাইকে অনেক অনেক অনেক অনেক ভালোবাসা এবং অনেক শ্রদ্ধা। তাহলে চুনুর, আমরা আসলে শুনলাম প্রথম একটি গান, খুবই চমৎকার একটি গান ছিল, কথা বলো না বলো, আর আমাকে আসলে হেল্প করছিলেন এতক্ষণ আমাদের বস অশোক ভাই। অশোক ভাই এত একজন মানে ভালো মনের মানুষ, ওনার আসলে প্রশংসা করা অনিয়ারে, হয়তো আপনারা ভাবছেন ওনাকে বাটার মানে করা হচ্ছে বা ওনাকে পাম্পটি দেওয়া হচ্ছে, আসলে এরকম কিছুই না, কারণ আসলে উনি খুবই সুন্দর মনের মানুষ, আমাদেরকে আমাদের সবাইকে উনি খুবই স্নেহ করেন আর আমাদেরকে খুব কেয়ার করেন, উনি আমাদেরকে হি ইজ ভেরি কেয়ারিং আর আমাদেরকে হেল্প করেন, সাপোর্টিভ অলসো। আপনারা যে যেখান থেকে শুনছেন আবারও শুভেচ্ছা ভালোবাসা। আপনারা আছেন আমি কাজল, থাকবো সন্ধ্যা 9:00 পর্যন্ত। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 07568686863 এই নাম্বারে। হ্যাঁ, আপনারা অনেকে আমাদেরকে ফেসবুক লাইভ থেকে আজকে দেখছেন শুনছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা আমাকে মেসেজ করতে ভুলবেন না, আপনারা আপনাদের পছন্দের গান বা অনুষ্ঠান কেমন লাগছে, আমাকে কেমন লাগছে, আর একটু পরে বসে আমার সঙ্গে জয়েন করবে ফয়সাল। ফয়সাল আসছে, অনেক ট্রাফিক, কারণ আজকে টার্নিভাল ছিল আমাদের লুটনে, এর জন্য অনেক ট্রাফিক, কিন্তু আর দিন অসম্ভব সুন্দর, এত সুন্দর ওয়েদার, সবাই আসলে পার্কে, সবাই বাইরে, যাদের বাসায় ইনাফ জায়গা আছে গার্ডেনে, সবাই গার্ডেনে, মানে খুবই চমৎকার আজকের ওয়েদার, মানে প্রপার সামার শুরু হয়ে গেছে আমাদের। আপনাদের এই ওয়েদারে কেমন আপনারা ফিল করছেন আমার সাথে শেয়ার করতে পারবেন, আপনারা টেক্সট করতে পারবেন আমাকে হোয়াটসঅ্যাপে 07568686863 এই নাম্বারে। আমি যদি আপনারা যদি মিস করেন, আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে আমাদের সব ডিটেলসগুলো আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা আরেকটি গান শুনি, আর এই গানটি শুনতে শুনতে দেখি ফয়সাল চলে আসে কি না, তাহলে ফয়সাল আমার সাথে এসে জয়েন করবে, আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর কিছু কথা আর গানও সে পছন্দ করে নিয়ে আসবে। তাহলে চলুন শোনা যাক এবারের গানটি, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, যেরকম আপনাদেরকে ছাড়া আমাদের হয় না, আমাদের চলে না। তাহলে চলুন শোনা যাক এবারের গানটি।

আমি রবনা রবনা ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। হ্যাঁ, এটা হচ্ছে প্রেমের গল্প, প্রেমের কাহিনী, প্রেমের কথা। সব গানেই প্রেম থাকে, ভালোবাসা থাকে। আপনাদের জন্য আমাদের অনেক ভালোবাসা, অনেক প্রেম। আমরা একটার পর একটা গান শুনব। এবার আমরা একটি গান শুনবো, আর এই গানটির জন্য রিকোয়েস্ট করেছেন ঝুমুর। তবে হ্যাঁ, এই ঝুমুর আমাদের ঝুমুর না, মানে আমাদেরই ঝুমুর, তবে শ্রোতা ঝুমুর। ঝুমুর, আপনি বার্মিংহাম থেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন এই গানটি শোনার জন্য। চাঁদের সাথে আমি দেব না চাঁদের সাথে আমি দেব না আই থিঙ্ক তোমার তুলনা। তাহলে চলুন এবারে গানটি শুনি, চমৎকার এই গানটি আপনাদের জন্য। শিল্পী রুনা লায়লা আর এন্দ্র কিশোরের কণ্ঠে একটা ছায়াছবির থেকে নেয়া এই গানটি।

আপনারা যে যেখান থেকে শুনছেন আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমি আপনাদের কাজল, আছি নয়টা পর্যন্ত আপনাদের সাথে। রীতা মেসেজ করেছেন, আজ তো কেউ ঘরে নাই। জানি আজ কেউ ঘরে নাই, সবাই বাইরে বাইরে, খুব ভালো ওয়েদার, সবাই খুব এনজয় করছে, কিন্তু আমি গ্ল্যাড যে আপনি আমার অনুষ্ঠান শুনছেন বা ফেসবুকে আপনি দেখছেন, তা আমি তো আপনার সাথেই আছি। কি বলো রীতা? মায়া নেশা, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এর মানে এই গানটি খুব ভালো লেগেছে, তাই না? তো উনি লিখেছেন, হাউ আর ইউ মাই বিউটিফুল? আম ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাকে বিউটিফুল বললা, তুমি নিজেই অনেক সুন্দর, অনেক সুন্দর। আর আমি খুব খুশি যে ইউ আর লিসনিং মাই প্রোগ্রাম, মাই শো। সো আই হোপ ফয়সাল হিজ জয়নিং মি সুন। ফয়সাল ইজ ওয়াচিং। ফয়সাল তুমি দেখছো কি, তাড়াতাড়ি কই তুমি, আমি সবাইকে বলতেছি যে তুমি আসতেছো। ওকে, ও লিখেছে আই এম অন মাই ওয়ে, গুড। এর মধ্যে গাড়ি বা গাড়ি চালিয়ে চালিয়ে তুমি প্রোগ্রাম শুনছো, বি কেয়ারফুল। হ্যাঁ, রিয়া চৌধুরী, আমি তো ভাবছিলাম রিয়া আপু আপনি কই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ভাবছিলাম যে রিয়া আপু আপনি কোথায়, কারণ আপনি যখন প্রোগ্রাম দেখেন না বা শুনেন না তখন মনে হয় যে সামথিং মিসিং, লাইক খুবই আসলে আপনি স্পেশাল আমাদের জন্য, আমাদের প্রোগ্রামের জন্য। আপনি এমন কোনো শো আমাদের এখন পর্যন্ত মিস করেননি বা মিস দেন না কখনো, আপনি আমাদেরকে খুব উৎসাহ দেন, থ্যাংক ইউ। এখন একটি গান শুনি, দোটানা পিরিতের জ্বালা। ভাবছেন আমি পিরিতের গান বাজাচ্ছি, প্রেমের গান বাজাচ্ছি, প্রেম ছাড়া জীবনে আসলেই কিছু নাই। প্রেম হচ্ছে অনেক সুন্দর একটা জিনিস, হ্যাঁ কোনো কোনো সময় প্রেম রং হয়ে যায়, রং টার্ন নিয়ে নেয়, কিন্তু তারপরও আমরা ভালোবাসা করা মানে ভালোবাসা দেয়া নেয়া বন্ধ করি না, তাই না? তাহলে চলুন দোটানা পিরিতের জ্বালা এই গানটি শুনি, বিচ্ছেদ গান, তোশিবা আর ইমরান হোসেন। ইমরান আমার খুব ভালো একজন বন্ধু, ফেসবুকে বা আমি ওর সাথে অনেকবার কথা বলেছি, ও অনেক সুন্দর কথা বলে, ও সুন্দর করে গান গায়। আর তোশিবা তো আপনাদের সবার প্রিয়, আমাদের প্রোগ্রামে এমন কোনো দিন বাকি থাকে না যে রিকোয়েস্ট আসে না তোশিবার গানের জন্য। আর আপনারা অনেকেই খুব এনজয় করেছেন, কয়েকদিন আগে তোশিবা লুটনে এসে প্রোগ্রাম করে গিয়েছেন, খুব এনজয় করেছেন, আমি নিজেও গিয়েছিলাম। তাহলে চলুন আমার দুই প্রিয় মানুষের গানটা শুনি, তোশিবা এবং ইমরান হোসেনের কণ্ঠে দোটানা পিরিতের জ্বালা।

আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে খুব লাইভ মিউজিক হচ্ছে তোষিবার এই গানে। আর আমি বলছিলাম যে ইমরান হোসেন ও গান গাচ্ছে, আসলে ও মিউজিক বাজাচ্ছে, গিটার বাজাচ্ছে, এত চমৎকার করে সে গিটার বাজায়। আমি অনেক ওর ভিডিওগুলো দেখেছি, আমি খুব পছন্দ করি। আমি ওর কয়েকটা গান, অবশ্য ওর অনেকগুলো গান আছে আমার কাছে, আমার সিলেকশনে, তো আমি বাজাবো তোষিবারও গান আমি আরও বাজাবো। তবে এই গানটি ছিল তোষিবার কণ্ঠটা খুব ক্লিয়ারলি বোঝা গেছে, এত সুন্দর করে গেয়েছে সে, চমৎকার। আপনারা যে যেখান থেকে শুনছেন, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আপনারা আছেন, আমি কাজল, আপনাদের সাথে আছি আমি 9টা পর্যন্ত। আর আমি অপেক্ষা করছি ফয়সাল আসার। ও, ফয়সাল চলে এসেছে, আমি ফয়সালকে, হ্যাঁ ফয়সাল চলে এসেছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সে আমাদের সাথে জয়েন করবে। তবে আমি মাটিরও পিঞ্জিরার পিঞ্জিরায় এই গানটি বাজাবো, এটা আশিকের কণ্ঠে। তাহলে চলুন শোনা যাক মাটিরও পিঞ্জিরা এই গানটি। আর এই গানটির জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন রুমা। রুমা, আপনি ইস্ট লন্ডন থেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, আপনি শুনতে থাকুন, অন্যদেরকেও শুনতে বলুন।

0: তোমার টার্ন।
1: হ্যাঁ না, ধন্যবাদ কাজল, শেষ পর্যন্ত আমি চলে আসলাম।
0: আমি তো
1: ভাবছি যে তোমার বলবো স্টুডিও ওইখানে নিয়ে যাওয়ার জন্য।
0: আচ্ছা,
1: ওই পার্কে, ওয়ার্ডেন পার্কে আজকে ইয়ে না, কার্নিভাল না?
0: আচ্ছা, তাহলে তুমি আরেকটু আগে বলতে, তাহলে আশেপাশে থাকতে আমি এটা নিক করতে।
1: হ্যাঁ না, ওইখানে আজকে তো স্টুডিওতে বসে প্রোগ্রাম করার দিন
0: না,
1: আজকে বাইরে যা প্রোগ্রাম করার দিন।
0: কিন্তু একটা জিনিস ফয়সাল, আমি স্টুডিওতে বসে আছি কিন্তু আমাদের লিসেনার্স যারা আছেন তারা যে কোনো জায়গা থেকে আমাদেরকে শুনতে পারবেন, কারণ এখন এত ইজি, ওনারা হয়তো মোবাইল থেকে আমাদেরকে শুনছেন।
1: হ্যাঁ না, এখানে অবশ্যই আমরা স্টুডিও বসে থাকলে এই জন্য আসছি একটু আড্ডা দেওয়ার জন্য, এখানে আড্ডা দেওয়ার মতোই।
0: আমার লিসেনার যেখানে আছেন আমি ওনাদের চোখ দিয়ে এখন পৃথিবী দেখছি, মানে ওনাদের সামনে যা আছে দেখতেছি।
1: আপনারা যদি পার্কে বা বাসার গার্ডেনে বা যেখানে বসে শুনছেন আমাদেরকে জানাবেন আপনারা কি করছেন। হয়তো কেউ বারবিকিউ করছে, কেউ হয়তো কার্নিভালে যাচ্ছে, অনেকে অনেক কিছু করছে, সবাই একটা ফেস্টিভ মুডের মধ্যে আছে এবং সবাইকে এভরিওয়ান লুকস নাইস।
0: তোমাকে ধন্যবাদ, তুমি আজ কথা দিয়েছিলে তাই এসেছো। এখন বাজাও।
1: আমার প্রোগ্রাম, আরেকটা প্রোগ্রাম ছিল আমার গার্ডেন সেন্টারে যাওয়ার কথা ছিল, ওইটা বাদ দিয়ে এসেছি।
0: থ্যাংক ইউ।
1: আর আমি তো আর এখন নিয়মিত আসি না, তো মিস করছিলাম যে কারণ এখানে তো একটা ইয়ে হয়ে গেছে সবার সাথে যারা শুনেন বা সবার সাথে মোটামুটি
0: জানি, অনেক লিসেনার্স আমরা দেখি না কিন্তু তারপরও মনে হয় যে আমরা চিনি।
1: হ্যাঁ,
0: তাই না? একটা একটা টাচ হয়ে আছে।
1: আর রেডিও আসলে এই প্রোগ্রাম যারা করে বা টিভি প্রোগ্রাম বা যারা মানে যারা একটা অ্যাডিকশনের মতো হয়ে যায়, মানে অ্যাডিকশন বলতে কি, মানে পজিটিভ অ্যাডিকশন, যে ইটস লাইক এ একটা হবির মতো হয়ে যায় না
0: এখন। আর যেই বলেন, ডিজে বলেন, যাই বলেন, মানে একটা নেশা হয়ে যায়, কারণ ওটা থেকে বের হওয়া আসলে সম্ভব না। আমি আমি অনেকবার ভেবেছিলাম যে কুইট করব, মানে আর যাব না, কিন্তু পারি নাই। আমি বারবার আমার মানে জানি না কি একটা টান, আমার ভালো লাগে
1: এখন। তবে তবে এটা পজিটিভ অ্যাডিকশন, এটা একটা ক্রিয়েটিভ একটা কাজ, এবং এই সময়টা মানে ইউ নিড সাম টাইম ফর সামথিং ক্রিয়েটিভ, ইউ নো। সবসময় তো আমরা দরকারি কাজ করি না, রান্না করি, কাজে যাই, বাট সামটাইমস ইউ নিড টু ডু সামথিং।
0: আসলে অনেকের অনেক ধরনের নেশা থাকে, যেমন অনেকে রান্না করতে খুব পছন্দ করেন, যেমন বলে দিই আপনাদেরকে আমাদের ফয়সাল, উনি আমরা এখন ওয়েট করছি, ফারিজা, আমি, ঝুমুর, মানে আমাদের পুরো টিম আমরা ওয়েট করছি যে কখন ফয়সাল আমাদেরকে ইনভাইট করবে। ওর হাতে ওর খুব মজা করে পিৎজা বানায়, মানে মজা এর জন্য বলছি, খাইয়া দেখিনি কিন্তু দেখছি, ভিডিওগুলো দেখছি এর জন্য বলতেছি। আর কি ওই দিন কি রান্না করছিলে? চিকেন বিরিয়ানি,
1: চিকেন বিরিয়ানি, তারপর মানে অনেক কিছুই ট্রাই করছি, কারণ রান্নাটা আমার একটা একটা অনেক দিনের ইয়ে ছিল আমার, মানে আই কুডেন্ট, আমি বলবো না যে আমি রান্নায় এক্সপার্ট বা আমি খুব ভালো সেটা বলবো না, কিন্তু রান্নার প্রতি আমার একটা, রান্না করা বা গার্ডেনিং করা এগুলো, আমি অনেস্টলি আই ওয়াজ এই যে মাঠে যায় যে কাজ করা কৃষক, মাছ ধরা বা ইয়ে করা, ছোটবেলায় একটু একটু করেছি, যে সব ইয়ের যখন গ্রামে যেতাম বা আই হ্যাড এ কাইন্ড অফ ফ্যাসিনেশন যে মাঠে যায় আমি ইয়ে করবো, আমি ওই ইয়ারদের সাথে যারা আমাদের গ্রামে যারা কাজ করতো, মানে যাই আমি তাদের পারতাম না, মানে ইয়ে করতাম আর কি, তো আমার একটা একটা ফ্যাসিনেশন ছিল ওই সময় থেকে, যে যদি আমি কৃষক হতে পারতাম, যদি আমি মাঠে যাই মাছ ধরতে পারতাম, এই যে একটা ইয়ে না, মানে অনেস্টলি আমি যদি মানে একটা অপরচুনিটি থাকতো আমি সেটাই করতাম, টু বি অনেস্ট, মানে আমার সেটা। তো এখন যে এখন তো এসে সেখানে যাওয়া তো সম্ভব না, এখন যেখানে আছি সেখানেই, তো এখান থেকেই একটু একটু গার্ডেনিং করার চেষ্টা করি। তো গার্ডেনিং এখন শিফট হয়েছে, গার্ডেনিং থেকে এক এক সময় এক একটা আসে আর কি, এখন শিফট হয়েছে রান্নায়। তো রান্না আমার ওয়াইফ না, শি ডাজন্ট এনকারেজ মি টু কুক, ইউ নো, অনেস্টলি
0: ছেলেরা অনেক মানে ঝামেলা মানে বাজায় আসে।
1: তারপর মনে করো আমার রান্না তো আর মনে করো আমি একটা এক্সপেরিমেন্ট একটা কিছু করলাম, এটা তো আর এত ওয়াও হবে না। হ্যাঁ একটা,
0: কিন্তু আমরা যতটুকু দেখেছি ছবিতে বা ভিডিওতে যে দেখেছি তোমার রান্নার ইয়েটা আসলে ওয়াও মনে হয়েছে, মনে হচ্ছে যে ওয়াও।
1: এখন এখন আমি যে যে কয়েকটা মনে করো, আমি এখন বিরিয়ানি রান্না পুরো পারফেক্ট, আমি এখন যদি মাটন বিরিয়ানি করি,
0: কি সুন্দর নিজেকে নিয়ে অহংকার,
1: না না না অহংকার, পারফেক্ট অহংকার না, অহংকার না। আমি আমার কাজে ওই দিন নিয়েছি আমি বিরিয়ানি, তো আমার যে অ্যাডমিন যে ছিল, আমি ও ইংলিশ, তো ওটা একটু হট ছিল, এক্সট্রা এক্সট্রা হট ছিল, তো আমি বলছি যে লুক, আই'ম নট গোনা এনকারেজ ইউ টু ট্রাই, বাট ইউ ওয়েলকাম টু ট্রাই, আই ক্যান শেয়ার মাই পার্ট। আমি বড় একটু এক্সট্রা নিয়েছিলাম, যে ও যদি বলে যে হ্যাঁ হ্যাঁ অফকোর্স আই ওয়ান্ট টু ট্রাই, তো ট্রাই করে তো সে মানে 10 out of 10,
0: পিঙ্ক হয়ে গেছে,
1: না না পিঙ্ক হয়ে যায় না, শি ওয়াজ এনজয়িং, এটা হট ছিল, মানে এত হট ছিল না, বা একজন ইংলিশের জন্য তো এটা
0: আমাদের জন্য নরমাল, মানে ঝাল লেগে
1: যায়। শি ওয়াজ রিয়েলি প্রেজিং মি, শি ইজ সেইং মো, দে কল মি মো, মো আই ট্রাইড বিরিয়ানি ইন ডিফারেন্ট প্লেসেস ইন রেস্টুরেন্ট, বাট ইওর বিরিয়ানি ইজ দ্য বেস্ট। I said, wow. Oh, you're not going to try to please me or anything.
0: Jhumur, Fariza, Mou, jekhane theke mane onushan shuncho, haan, tumra ektu bolba je Faisal kobe amader ke invite korbe, please. Amader group e text korba taratari je
1: amra. Of course, that's my another. Ami mane amar wife o kintu praise koreche. Bolche je mane amar wife bolche bhalo, that means bhalo. Bujhte hobe mane she normally she's known as say bhalo unless it is good, you know. Okay, anyway, ekhon ar ranna
0: tumi kotha diye chole eshecho, kotha diye cho ei ganti bajao,
1: tumi aaj kotha diyecho ekta chhaya chobir gan diti ebong abjal hus

0: আমাদেরকে টেক্সট করতে পারেন 07568686863, আর যারা ফেসবুক লাইভে আছেন তারা আমাদের সাথে টেক্সট মেসেজ করতে পারেন, আমরা সঙ্গে সঙ্গে রিপ্লাই করতে পারবো।
1: আমি গানটাকে তো প্লে করে দিচ্ছি।

0: আপনারা কি ছায়াছবির নামটা কি? এই গানটা কোন ছায়াছবি থেকে নেওয়া হয়েছিল? হ্যাঁ, দুই জীবন থেকে নেওয়া একটি ছায়াছবির গান শুনছিলেন, খুব চমৎকার একটা গান। তো আমরা আজকে অনেক রোমান্টিক গান বাজাবো না? আজকের দিনটাই রোমান্টিক,
1: সব জায়গায়
0: কি বলে রোমান্টিকলি যদি আজকের দিনটাকে বলা যায়, সূর্যস্নাত একটা দিন না, একটা সানি ডে,
1: একটা সানি ডে, আসলে চমৎকার একটা দিন।

0: এইদিনে এই চমৎকার চমৎকার গান শুনবো আর আড্ডা দিব, আর আপনারাও আমাদের সাথে আড্ডায় জয়েন করেন, আপনাদের অভিজ্ঞতা আমাদের শেয়ার করেন। অনেকেই কিন্তু ফেসবুকে জয়েন করেছেন। কামাল রহমান আপনি বলছেন, ফার্স্ট টাইম এভার থ্যাংকস টু জাকারিয়া ভাই ফ্রম লন্ডন। আপনি পিটারবোরো থেকে কি প্রোগ্রাম শুনছেন? পিটারবোরো থেকে ধন্যবাদ আপনাকে কামাল রহমান।
1: উনি মনে হয় একজন ব্রিটিশ বাঙালি রেডিও প্রেজেন্টার, মানে আমরা আমাদের একটা গ্রুপ আছে না বাঙালি, হ্যাঁ ওটা থেকে উনি শুনছেন। যদি আপনি ওই মানে আমাদের প্রেজেন্টার লিস্টের হন, আপনি লিখতে পারেন আরো, আর আপনি শেয়ারও করবেন আমাদের অনুষ্ঠান। আর আপনার ভালো লাগছে শুনে আসলে আমরা খুব খুশি হয়েছি, থ্যাংক ইউ। কোনো ভুল হলে আমাদের বা কোনো যদি অ্যাডভাইস থাকে আপনারা, যে কোনো আপনারা যারা শুনছেন আমাদেরকে বা যারা আমাদেরকে ফেসবুক লাইভে দেখছেন, আপনারা আমাদেরকে জানাতে পারেন, তাহলে আমরা আরো ইম্প্রুভ করার চেষ্টা করব। আমার ভুলগুলা অবশ্যই আমি চেষ্টা করব ভালো করতে।
0: তো রিয়া আপা আপনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রিয়া চৌধুরী আপনি একজন অ্যামেজিং শ্রোতা, সবসময় আমাদের সাথে থাকেন এবং আমাদের আপনি কিন্তু আমাদের একজন গেস্ট।
1: হ্যাঁ, কামাল রহমান উনি হচ্ছেন ব্রিটিশ বাঙালি প্রেজেন্টারদের লিস্টের আমাদের একজন প্রেজেন্টার।
0: আচ্ছা,
1: হ্যাঁ, থ্যাংক ইউ কামাল রহমান,
0: ধন্যবাদ কামাল ভাই। আপনি আপনার প্রোগ্রাম সম্বন্ধে আমাদের বলবেন বা লিংক থাকলে দিবেন,
1: আপনি বলবেন, কারণ আপনাদের প্রোগ্রাম, আপনার প্রোগ্রাম কখন হয় আপনি বলবেন, তাহলে আমরা এটা মেনশন করব। কারণ আমরা সবাই কষ্ট করি, সবাই আমরা আমাদের নিজেদের পার্সোনাল লাইফ থেকে একটা সময় বের করে, এটা আমাদের পার্সোনাল একটা ইন্টারেস্ট বা আমাদের একটা শখ, আমাদের একটা হবি। তো আমরা আসলে সবার সাথে, আমরা একজন আরেকজনের সাথে শেয়ার যদি করি, তাহলে এটা অন্যদের কাছেও পৌঁছাবে আর সবাই শুনবে আমাদেরকে।
0: হ্যাঁ, ডেফিনেটলি। ওই দিন যে তুমি দুইজন গেস্ট নিয়ে আসছিলে,
1: হ্যাঁ হ্যাঁ, ওটা ওনারা,
0: আমি আসতে পারি নাই দুঃখিত, আমি শুনেছি এতে ওই ফেসবুকে, আমি শুনেছি খুব ভালো একটা উদ্যোগ। তো আমরা যারা এই এইরকম প্রোগ্রামের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে, তাদের মধ্যে একটা সমন্বয় থাকলে ভালো, আইডিয়া শেয়ারিং হলো বা কিভাবে এই শিল্পটাকে আরো উন্নত করা যায়, কিভাবে রিচ করা যায়।
1: আমরা ওই দিন কথা বলেছিলাম যে আমরা সব এই যে প্রেজেন্টার্সরা আছি, আমরা সবাই মিলে একটা মানে গেট টুগেদার কোথাও যাই, বসবো আমরা একসাথে সবাই, যদি এটা আমরা করতে পারি তাহলে তো আরো ভালো, কারণ আমরা সবাইকে সবাই জানতে পারবো, চিনতে পারবো। হ্যাঁ, আপনি টাইম দিয়েছেন, ধন্যবাদ। আপনি আমাদেরকে মানে বলছেন আমরা ভালো করছি, থ্যাংক ইউ। আপনি মানডে শো করেন 6-8 মনে হয়, সন্ধ্যে 6-8 নাকি, কোন চ্যানেলে আপনি আমাদেরকে বলবেন, তাহলে আমরা ওটাও মেনশন করব। আর আপনারা যে যেখান থেকে শুনছেন, আপনাদের সবাইকে আবারও অনেক শুভেচ্ছা। আপনারা আছেন, আমি কাজল আর আমার সাথে আছে ফয়সাল। তো আমরা ডাইভার্স 102.8 FM এ শুধু বাংলা টিম থেকে আমরা প্রোগ্রাম নিয়ে হাজির থাকি প্রতি রবিবার সন্ধ্যে 7 থেকে রাত 9 পর্যন্ত, আসলে এখন বিকেল 7 থেকে রাত 9 পর্যন্ত, বিকেল 7 থেকে সন্ধ্যে 9 পর্যন্ত, কারণ দিনটা লম্বা হয়ে গেছে, রাতের কোনো চিহ্ন থাকবে না আস্তে আস্তে,
0: 9 পর্যন্ত তো দিনের মতোই থাকে।
1: হ্যাঁ হ্যাঁ, দিনের মতোই থাকে, তারপরে বলবো আমরা সন্ধ্যে, কারণ টাইমটা তো দেখতে হবে,
0: টাইমিংটা তো সন্ধ্যেই। হ্যাঁ,
1: কি আরেকটা গান বাজাই আমরা?
0: হ্যাঁ, তো কি আজকে কি ছায়াছবির গানই বাজাবো নাকি?
1: তাহলে হ্যাঁ চলো, আমরা দেখি রিকোয়েস্ট যদি থাকে, রিকোয়েস্টের গানগুলো কিন্তু বাজাতে হবে। আমার কাছে দুইটা আরো রিকোয়েস্ট আছে, ওগুলো আচ্ছা পরে বাজাচ্ছি আমরা, চলো শুনি বাতাসের কানে কানে।
0: হ্যাঁ, গানটা শোনা যায়, রোমান্টিক গান আছে।
1: হ্যাঁ, রোমান্টিক গান বাজাতে গিয়ে তুমি তো মায়াতে চলে গেছো, ওটা তো মায়া হচ্ছে কি বলেন কৃষ্ণর মায়া,
0: সরি,
1: এটা শুধু প্লে করো।
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্লে হচ্ছে তো।

0: কামাল রহমান, আপনি আপনি বলছেন আপনি আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনি বলেছেন ইউ আর ডুইং ভেরি ওয়েল, আই এম লার্নিং, আই এম ট্রাইং টু লার্ন ফ্রম ইউ। আসলে আমরা আপনি এটা বলে তো আমাকে
1: লজ্জায় ফেলে দিতেন না, হ্যাঁ কাজল লজ্জিত,
0: আমরা আসলে এখনো শিখছি। তবে হ্যাঁ, আপনাদের কাছ থেকে আমাদের শেখার আছে, শেখার কিন্তু শেষ নেই, এটা ট্রু। আপনি বলেছেন ওকে, মুর্শেদ লিখেছেন ব্রিটিশ বাংলাদেশি রেডিও প্রেজেন্টার্স, হ্যাঁ জাকারিয়া, জাকারিয়া ছিল ওই দিন আমাদের সাথে,
1: জাকারিয়া মুর্শেদ আরেকজন ছিলেন,
0: হ্যাঁ উনিও আমাদের,
1: উনার প্রোনান্সিয়েশন আমার আবৃত্তি খুব ভালো, খুবই চমৎকার, আমার খুব ভালো লেগেছিল।
0: আর বেলাল উদ্দিন আপনি বলেছেন ভেরি নাইস, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আর একটা মেসেজ ছিল আমাদের এখানে, হ্যাঁ আপনি আপনি লিখেছেন কামাল রহমান, আপনি বলেছেন হৃদয় বাংলাদেশ 25th May আপনার শো, জয়েন আস অন 25th May অ্যাট 6 PM ফর হৃদয় বাংলাদেশ অন সালাম রেডিও 106.2 FM। হ্যাঁ অবশ্যই, যারা বাংলা প্রোগ্রাম শুনতে পছন্দ করেন, হ্যাঁ বা আমরা যারা বাঙালি আছি, এটা তো আসলে বলবো আমাদের যে শোটা ওটা তো শুধু বাঙালিদের, আমাদের জন্য যারা বাংলা পছন্দ করেন, বাংলা ভালোবাসেন, সবাই আমরা বাংলাকে ভালোবাসি, আমরা বাংলা অনুষ্ঠান শুনি। হ্যাঁ, আর আমাদের তো অনুষ্ঠান এত মানে কন্টিনিউ থাকে না, একটা টাইমের মধ্যে থাকে, তো ওই টাইমে অবশ্যই আমরা শুনবো আপনার অনুষ্ঠানটা, আমরা শুনবো অন্যদেরকে শুনতে বলবো, আপনি আমাদের অনুষ্ঠান অন্যদেরকে শুনতে বলবেন। তাহলে চলো ফয়সাল, গানটা কি যেন, কি কথা,
1: হ্যাঁ কি কথা বলে ওই দুটি চোখ,
0: ওই দুটি চোখ, তাহলে ছোড়া যাক।

ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, এই গানটির জন্য রিকোয়েস্ট করেছেন সোহেল। সোহেল, আপনি গ্রিন স্ট্রিট থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, থ্যাংক ইউ আপনাকে আমাদের অনুষ্ঠান শোনার জন্য। আপনি অন্যদেরকে শুনতে বলবেন।

0: আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন আপনাদের সবাইকে আবারও অনেক শুভেচ্ছা। ঘড়ি আটটা বেজে গেছে, 8:06। আপনারা শুনছেন যেখান থেকে আবার অনেক শুভেচ্ছা। আপনারা শুনছেন ডাইভার্স 102.8 FM, আর অনেকে আছেন আমাদের সাথে ফেসবুক লাইভে, যেটা অবশ্য অশোক ভাইয়ের ফেসবুক, ওটার থেকে আমরা সবাই শেয়ার করে দেখছি বা শুনছি। তাহলে ও আচ্ছা, নুসরাত জাহান, আপনি আমাদের অনুষ্ঠান শুনছেন বা দেখছেন গাজীপুর থেকে, বাংলাদেশ থেকে, এত রাত পর্যন্ত জেগে আপনি আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এটা খুবই অন্যরকম, চিন্তা করলে খুবই অন্যরকম লাগে, কারণ আপনি রাত জেগে আমাদের অনুষ্ঠান শুনছেন বা দেখছেন আপনি আমাদেরকে। আপনি রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন?
1: মাঝে মাঝে তবু দেখা পাই।
0: মাঝে মাঝে তবু দেখা পাই, এই গানটি আপনার জন্য, নুসরাত জাহান গাজীপুর থেকে আপনার জন্য এবারের গান রবীন্দ্রসঙ্গীত।
1: মাঝে মাঝে তবু দেখা পাই,
0: মাঝে মাঝে তবু দেখা পাই।

চমৎকার গান শুনলাম নুসরাত জাহান। আপনি গাজীপুর থেকে অনেক রাত জেগে আমাদের অনুষ্ঠান শুনছেন, আশা করি আপনার গানটি ভালো লেগেছে। এর জন্য ভালো লেগেছে কারণ আপনার কথা আমরা শুনতে পেরেছি বা আপনার পছন্দটা আমরা জানতে পেরেছি। আপনি আমাদের অনুষ্ঠান শুনবেন আমরা প্রতি রবিবার ইউকে বিকেল 6টা থেকে সন্ধ্যে 9টা পর্যন্ত আমরা অনুষ্ঠান নিয়ে হাজির থাকি। আর আপনাদের জন্য আমরা শুধু আমি থাকি না বা ফয়সাল থাকে না, আমরা এক একজন এক এক সময় থাকি। আর নেক্সট উইকে আশা করি ঈদের পর আমরা একটা গেট টুগেদার নিয়ে আসবো যদি সম্ভব হয়, কারণ সবাই আমরা খুব বিজি কাজ নিয়ে। তারপরও চেষ্টা করব আমরা আগামী রবিবারে সবাই মিলে একটা প্রোগ্রাম করতে, যে যে আসতে পারে আমরা সবাই মিলে। যেরকম আজকে আসার কথা ছিল অনেকেই কিন্তু ওরা জানিয়েছে যে পারবে না কারণ সবাই খুব বিজি। তো ফয়সাল ফ্রি ছিল, কথা দিয়েছিল যে সে আসবে, তো সে এসেছে। আর আশিক ভাই প্রথমে ছিলেন, আশিক ভাই আমাদেরকে অনেক হেল্প করে গেছেন। তো এই আমাদের গল্প। এখন আরেকটি গানের রিকোয়েস্ট আছে সুবিনন্দীর কণ্ঠে, দিন যায় কথা থাকে। আজকের দিনটাও চলে যাবে কিন্তু ওটা রেকর্ডেড থাকবে, কথা থাকবে, কথা রয়ে যাবে। তা আমরা যদি কোনো ভুল করে থাকি প্লিজ আপনারা ওগুলা মানে মনে নিয়েন না, ভুলে যায়েন, মাফ করে দিয়েন ফয়সালকে, ফয়সালকে মাফ করে দিয়েন। তো ফয়সাল এই গানটি অনেক দূর থেকে, তো আপনি শুনছেন ডেফিনেটলি diverse FM.com থেকে। তাহলে চলুন আমরা আপনার পছন্দের গান বাজাই আর আমরা সবাই মিলে শুনি দিন যায় কথা থাকে সুবিনন্দীর কণ্ঠে।

0: যায় কথা থাকে, দিন যায় কথা থাকে আমরা এই চমৎকার গানটি শুনলাম। আর এই গানটি শিল্পী সুবীর নন্দী। আসলে ভালো লেগেছে শিপু, আপনি অনেক দূরে থেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন। আর আমার কাছে আরেকটি গান আছে, ওটা রিকোয়েস্টও বলবো না, উনি লিখেছেন প্লিজ প্লে ওয়ান অফ ইয়োর ফেভারিট সং ফর জাকারিয়া মুর্শেদ ভাই। আর আপনার বিহাফে, মানে আপনার পক্ষ থেকে আমার পছন্দের একটি গান জাকারিয়া মুর্শেদ ভাইয়ের কাছে, মানে খুবই সুন্দর একটা ইয়ের মধ্যে চলে গেছে, তাই না? জিলাপির প্যাচের মধ্যে পড়ে গেছে। উনি বলেছেন যে কামাল রহমান উনি বলেছেন যে আমার পছন্দের একটি গান ওনার পক্ষ থেকে জাকারিয়া মুর্শেদের জন্য,
1: পক্ষ থেকে,
0: হ্যাঁ হ্যাঁ, কিন্তু পছন্দটা আমার।
1: এবং আপনার, তো আপনি, আমি সিক্রেটে বলি, উনি অনেকক্ষণ ধরে রিসার্চ করে তারপরে একটা ফেভারিট, অনেক ফেভারিট সং আছে,
0: আসলে বোঝা যায় না, অনেক ফেভারিট সং। আর আমার কাছে জানেন সব গানগুলোই আমার ভালো লাগে, যাই শুনি আমার ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ সবগুলো। আর তারপরও আমি একটা খুঁজে বের করেছি আমার ওটা ভালো লাগে। আর ফয়সাল, এই গানটি শুনো নাই তুমি আগে? এটা অবশ্যই পৃথিবী বদলে গেছে, এটা কিশোর কুমারের কণ্ঠে একটি গান। চলুন আমরা সবাই মিলে শুনি, তবে গানটি যাচ্ছে কামাল রহমান আপনার পক্ষ থেকে জাকারিয়া মুর্শিদের জন্য। তাহলে চলুন আমরা শুনে নেই গানটি। একটু জোরে বলো, একটু জোরে বলো ভাই।
2: পৃথিবী বদলে গেছে কিশোর কুমারের,
0: চলুন শুনে যাই।

0: হ্যাঁ না, থ্যাংক ইউ কাজল, আমাকে কাজল শিখিয়ে দিচ্ছে আমি কি বলবো, কিভাবে বলবো। তো থ্যাংক ইউ,
1: কারণ আছে, এর কারণ আছে, কারণ আপনারা কাজল, আপনারা যারা শুনছেন তারা তো বুঝবেন না, আর যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝছেন যে এ কিন্তু আমাকে মানে এখন চিন্তা করতেছি যে
0: আমি আপনাদেরকে ফ্যাক্টগুলো বলতেছি আর কি, মানে যেগুলো আপনারা শুনতে পান না এগুলো আমি আপনাদেরকে শোনায় দিচ্ছি যে কি হচ্ছে।
1: আপনাদেরকে আমি ভালো করে বলি, কারণ আপনারা বুঝতে পারছেন ফয়সাল কোনো কথাই বলছে না, কারণ কথাগুলো আমারই বলতে হচ্ছে। তো এর জন্য আমি ওকে বলছি প্লিজ ভাইয়া আপনি কথা বলেন, কথা যদি না বলেন তাহলে এখানেও আমরা মেয়েরা সবসময় যেরকম জিতে যাই সেরকম জিতে যাব, কিন্তু আমি ওইটা চাচ্ছি না। আমি চাচ্ছি তুমি ছেলে মানুষ ভাই, তুমিও একটু জয়েন করো,
0: কন্ট্রিবিউট করো। হ্যাঁ, আমি তো আসলাম আড্ডা দেওয়ার জন্য, আড্ডা তো হচ্ছেই,
1: তো আড্ডা তো আড্ডা তো হচ্ছে, কিন্তু তুমি কথা মানে গান
0: না, ঠিক আছে। তো আরেকটা গান, এটা কাজলের ফেভারিট সং, ওই দূর পাহাড়ের ধারে, এটা উইনিং এর,
1: কাজলের বলছো কেন ভাই,
0: তুমি তো বললে এটা বাজাবার জন্য,
1: তো আমি, তুমি বললে যে একটা ব্যান্ডের গান বাজাই, তো আমি বললাম ঠিক আছে ব্যান্ডের গান আগেরগুলো
0: না, অনেকগুলো অনেকগুলো বাছ বিচার করে তারপর কাজল বলল এটা বাজাও, এটাই বেস্ট।
1: আসলে ফয়সাল বলতে চাচ্ছে যে ও পছন্দ করে, কিন্তু মানে ও আমার মানে এন্ডে একদম লাস্টে দিয়ে সে আমি আমার পছন্দের একটা গান বাজায়। আমি এটারও কারণ বলছি, আপনারা আগে শুনেছেন ডেফিনেটলি যে প্রথম যখন ফয়সাল আসছে তখন বলছিল যে আমার ওয়াইফ রান্নাটা টেস্টি বলছে, এর মানে এটা টেস্টি। তো এভাবে ফয়সাল কিন্তু নিজে কোনো ডিসিশন নেয় না, যখন রেডিওতে আসে আমরা যারা এখানে আপু মানে সিস্টার্স আছি উনি আমাদের আমাদের মতামতটাই সে
0: আপনাদেরকে আমি শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, রেসপেক্ট করি।
1: তো সে খুব ভালো একটা ছেলে,
0: খুব ভালো একটা ছেলে, সার্টিফিকেট দিয়ে দিছো না,
1: খুব ভালো একটা ছেলে সে আমাদের কথা শুনে। তো চলুন শোনা যাক ওই ফয়সালের পছন্দ।
0: তুমি কাজল, তুমি তো বললা ঈদ নিয়ে কথা বলবা, ঈদ নিয়ে কি বলবা, ঈদের জামা কাপড় কিনছো
1: না? ঈদের জামা কাপড় আমরা মেয়েরা কখনো বলি না বা দেখাই না।
0: তোমার ঈদ কেমন, কি প্ল্যান প্রোগ্রাম করো, ঈদ কবে?
1: আমার তো ঈদে এবার প্ল্যান হচ্ছে যে ফয়সাল আমাদেরকে দাওয়াত করবে, সে চিকেন বিরিয়ানি রান্না করতে পারে আর সে পিৎজাও রান্না করতে পারে, তো সবকিছু তুমি যা পারো সবকিছু দিয়ে আমাদেরকে ইনভাইট করবে, আমরা আসবো।
0: আচ্ছা, এটা তো আমার প্ল্যান হবে, তোমার প্ল্যান কি?
1: না আমার প্ল্যানই তো এটা।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ফর লেটিং মি নো। ঈদ তো মনে হয় ওয়েনসডে হবে না?
1: হ্যাঁ, 27 তারিখে ঈদ হবে ইউকেতে, আর বাংলাদেশে মনে হয় 28 তারিখ।
0: ঈদের দিন কি করো তুমি, নামাজে যাও, জামাতের বাইরে ঈদগাহে যাও?
1: আমি যাই না,
0: এখানে তো পার্কে অনেক, এইবার মনে হয় পার্কে হবে না,
1: সব তো সব সময়
0: সব সময় পার্কে হয় যদি দিন ভালো হয়।
1: হ্যাঁ, আর এবার তো দিন ভালো হবে ইনশাআল্লাহ।
0: হ্যাঁ পার্কে,
1: কারণ আজকে যেরকম ওয়েদার ছিল বাপরে বাপ, এখন তো মানে
0: আশুক ভাই বলছে আজকে নাকি ঢাকার চেয়েও গরম।
1: হ্যাঁ,
0: ঢাকায় 26 আর এখানে হচ্ছে 29
1: টুডে, চিন্তা করো।
0: সো আমরা মানে বাংলাদেশ থেকে ভালো অবস্থায় আছে এখানে ওয়েদার ওয়াইজ, মানে বাংলাদেশের গরমটা এখানে উপভোগ করছে।
1: হ্যাঁ আর সুন্দর, আসলে সকালে ঘুম থেকে উঠেই মানে আসলে ভালো লেগেছে।
0: হ্যাঁ, তা কাজল তোমার ঈদের প্ল্যানটা কি, কি করো তুমি, পিঠা বানাবা তোমার নাকি কি করবা, কি রান্না করবা, কারণ মেয়েরা তো এইগুলোই করে।
1: তুমি জানো যেহেতু তাহলে আমাকে জিজ্ঞেস করতেছো কেন,
0: তুমি বলো আমাদের দর্শক,
1: তুমি নিজে উত্তর,
0: আমাদের দর্শকদের জন্য বলো তুমি কি করবা, কি প্ল্যান।
1: তুমি প্রশ্ন করলা আমাকে, প্রশ্ন করে আবার নিজে উত্তর দিতেছো যে মেয়েরা তো এগুলাই করে। হ্যাঁ আমরা মেয়েরা এগুলাই করি,
0: একটা এক্সাম্পল বললাম, তুমি কি করো আমি তো জানি না, তুমি বলো দর্শক,
1: তুমি যা করো না সবকিছুর অপোজিট আমরা আমি করি।
0: আচ্ছা কি করো, কি করে
1: না, কি করো না, তুমি তো এখন রান্না করো
0: না, ঈদের জন্য কি বানাবা? আমি তো প্ল্যান করতেছি,
1: আসলে আমি জানি না, এখনো জানি না।
0: হ্যাঁ হ্যাঁ, ওকে, জামা কাপড় কিনছো?
1: এটা তো বলবোই না,
0: তুমি তো এখন
1: চলে যাবে, আমি যদি তোমাকে বলে দিই আমি ঈদে কি পরবো কি না তাহলে তো সবই শেষ, মাটি হয়ে যাবে আমার।
0: হ্যাঁ, গান শুনবা ঈদের দিন? গান শুনো
1: না, ঈদের দিন আসলে গান শোনার টাইম থাকে না।
0: ও আচ্ছা, ব্যস্ত থাকো না, তোমার আত্মীয় স্বজন সবাই আসে না? হ্যাঁ না, ঈদের দিন রোজার ঈদের সময় তো ওই যে রমজানের রোজার শেষে এই গানটা আমি শুনি, এটা আমার ভালো লাগে।
1: কিন্তু কুরবানি ঈদের কোন গানটা
0: বাজে? কুরবানি ঈদের তো কোনো বিশেষ গান নাই, মানে পার্টিকুলারলি ওই রোজার ঈদের তো ওই গানটা আছে, নজরুলের ফেমাস গান, এটা তো আমরা সবাই বাজাই,
1: এটা চমৎকার না,
0: কিন্তু কুরবানি ঈদের তো কোনো গান নাই। কুরবানি ঈদের যে গানগুলো আছে আমার অনেস্টলি আই ডোন্ট লাইক ইট, মানে কোনো বিশেষ কোনো গান নাই তো
1: অ্যাকচুয়ালি ঈদের, আসলে কুরবানি ঈদের কোনো গান আমি শুনি নাই।
0: তো আপনারা যারা এবার ঈদ করবেন, এটা তো হচ্ছে
1: আমি কিছু কিছু উত্তর ওকে দিচ্ছি, কিছু আমি দিতে চাচ্ছি না, কিন্তু একটা জিনিস আমি আমাদের দর্শক যারা আছেন দেখছেন যারা তাদেরকে বলছি, আমরা প্রায় এটাও কথা বলছিলাম যে আমরা চেষ্টা করি যে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবো, কিন্তু
0: আমাদের চোখ চলে যায়, আমাদের চোখ চলে যায় মোবাইলের দিকে, কে কমেন্ট দিচ্ছেন কি করছেন এইদিকে চলে যায়, এই জন্য আমাদেরকে মানে দেখেন সবসময় আমরা এইদিকে তাকাচ্ছি।
1: আর আমার সমস্যা হয় কি, আমি ভুলে যাই যে ক্যামেরা আছে দুইটা এদিকে বা তিনটা, আমি ভুলেই যাই।
0: Someone is watching you.
1: Someone's watching Big Brother.
0: তো হ্যাঁ, তো আশা করি আপনারা আপনাদের সবারই অনেকেরই কাজলের যেরকম ঈদের প্ল্যান আছে, অনেক রান্না বান্না করবে,
1: শুধু কাজলের আছে,
0: কাজলের যেমন আছে আপনাদেরও আছে, সবারই থাকে।
1: তোমার নাই?
0: অফ কোর্স।
1: তুমি কি করবে আগে সেটা বলো।
0: আমি তো কাজের থেকে অফ নেই নাই এখনো, অনেস্টলি।
1: তাই
0: না? অফ নেই নাই তো।
1: আর আসলে একটু ঝামেলা হয়ে গেছে না, ব্যাংক হলিডে তারপর আবার।
0: হ্যাঁ, আমার আসলে খেয়াল হয় নাই যে ওয়েনসডে তে যে ঈদ হবে আর কি, তো anyway I can take last moment nibo how to day off nibo arkim ar ke ar plan ki ami jehetu ranna banna shuru kore dichi tar do nishchoi bujhte parcho kichu ekta korbo
1: tomar ki plan mone ki banaba tomar special
0: last ide to je 2 mash ager je ঈদ chilo rojari de to ami sondesh banalam
1: ota na sondesh na সন্দেশ শব্দটা রং, এটা সিলেটি বলে হান্দেশ,
0: হান্দেশ মানে ইসলাম
1: এমনি, কিন্তু বলে এটাকে কি
0: পায়েশ
1: না না না না না না না না তেলের পিঠা বলে,
0: আমি প্রথমে একটা জিনিস ভালো করব, পরে যা এটাকে আরো পারফেক্ট করতে যায় এটা ডিজাস্টার করে। তো আমার ওয়াইফ বলবে যে যেভাবে করছো সেভাবে করবা, কোনো চেঞ্জ করবা, তুমি চেঞ্জ করতে গেলেই ডিজাস্টার করে ফেলো। তো সেকেন্ড বার আমি আবার ট্রাই করেছিলাম,
1: তারপর ভালো হয়েছিল
0: না, ভালো হয় নাই, ডিজাস্টার হয়েছে আর কি, মানে আমি আরো কি একটা অতিরিক্ত কি একটা দিয়ে দিছি আর কি। তো পরে বলছি না, যেটা প্রথমটা যখন ভালো হয়েছে তাহলে এরকমই করবো, আর পারফেকশন করার দরকার নাই। তো এটা মাই আমার ওয়াইফের একটা অবজারভেশন আর কি, যে আমি একটা জিনিস ভালো করছি তো আমার ওভার কনফিডেন্ট হয়ে যাই, ভালো হয়েছে, তো আবার যখন সেকেন্ড টাইম করতে যাব দেন আই ট্রাই টু মেক ইট আরো বেটার, আরো বেটার করতে যাওয়া হয়তো দেখা যাবে যে আমি হয়তো কিছু একটা বেশি দিয়ে দিছি বা কিছু একটা এত ডিজাস্টার হয়ে যায় না। তো এখন লাস্ট ফিউ মান্থস আই হ্যাভ বিন ট্রাইং সামথিং, মানে একটা না একটা কিছু ট্রাই করতেছি, তো এখন মোটামুটি একটা ইয়ে চলে আসছে আমার, একটা পারফেকশন চলে আসছে, এখন একটা আইডিয়া চলে আসছে। তো এই আমি আশা করি, দেখি আমি তো এখন তো ব্যাংক হলিডে, কালকে তো ইয়ে আছে, মেবি আইল ট্রাই টু ডু সামথিং, দেন আইল শেয়ার ফটো ইন দ্যাট গ্রুপ।
1: হ্যাঁ হ্যাঁ, আমরা ওটা দেখব,
0: শুধু বাংলায় গ্রুপ যে আছে ওইখানে শেয়ার করবো, আর নেক্সট উইক যে প্রোগ্রাম করবা ওইখানে দেখাবো আমার আমার স্কিলগুলো দেখাবো, ঠিক আছে?
1: আর তোমাকে আরেকটা জিনিসও বলে রাখি, আগে থেকে বুকিং দিয়ে রাখি, সেটা হচ্ছে যেদিন আমার বাসায় প্ল্যান হবে মনে রাখো ওই দিন কিছু একটা বানাবো।
0: কাজলের বাসায় আপনাদের সবার দাওয়াত, কারণ কাজল আমাদের কিন্তু দাওয়াত দিয়েছে, দেখেন আমি কিন্তু আপনাদের দাওয়াতটা পৌঁছে দিলাম।
1: হ্যাঁ হ্যাঁ, এটা কি তুমি কি আমার বাসায় আসো নাই?
0: হ্যাঁ হ্যাঁ আসি, এই জন্য বলছি যে কাজল আমাদেরকে দাওয়াত দিয়েছে, আপনাদেরকে বলছি কাজলের বাসায় আপনাদেরও দাওয়াত।
1: তুমি তো জিজ্ঞেস করলা যে কি করবা, আমি শপিং করি, আমি চিন্তা করি, কিন্তু আমি কখনো ডিসিশন নিজে থেকে বানাই না কি হবে, কারণ হচ্ছে আমার সাপোর্টার যে মানে আমার হাজবেন্ড, ও কিন্তু তোমরা তো আর জানোই ওই ভালো রান্না করে, ওর ওর খুব শখ রান্না করার, কিন্তু মানে হঠাৎ করে ওর শখ মানে লাগে, হঠাৎ করে বলবে যে না আজকে আমি রান্না করব, বা নিজের থেকে সে সব যেগুলো লাগে সবকিছু নিয়ে আসবে ইনগ্রিডিয়েন্টসগুলো।
0: হ্যাঁ, রান্না করা আসলে এটা আমাদের বাঙালি কালচারে ছেলেরা রান্না করা এটা একটা স্টিগমা আছে যে ও তোমার ওয়াইফ ঘরে থাকবে, মানে বউ পাগল, মানে এরকম যে একটা মেন্টালিটি
1: না, এখন
0: এটা চেঞ্জ হয়েছে, কিন্তু চেঞ্জ হয়েছে। আমি যখন এই দেশে আসি আমি তো একটা সিম্পল একটা জিনিস বানাতে পারতাম না, ইটস ভেরি দ্যাট আই ওয়াজ স্ট্রাগলিং, আমি স্টুডেন্ট ছিলাম, এখন তো নিজে বানায় কিছু খাইতে পারে না, এখন কিছু একটা খাওয়ার ইচ্ছে হলো আই ডোন্ট নো হাউ টু মেক ইট, সো এটা তো খুবই একটা, তারপরে যখন প্রথম প্রথম যখন শিখলাম কিচেন তো ডিজাস্টার বানায় ফেলতাম, বুঝছো? তো আমার আমার যে ইয়ে যারা ইয়ে ছিল, আরও যারা যারা ইয়ে ছিল, তারা তো মানে দিস ইজ হাউ ইট ওয়াজ, ইউনো আনফর্চুনেটলি, মানে আমাদের দেশের কালচার হচ্ছে এমন যে ছেলেরা হচ্ছে রান্না বান্না আমরা মানে সবাইকে একটা ইয়ে দিয়ে দেই, মানে এটা হচ্ছে তোমার কাজ, এটা হচ্ছে আমার কাজ। তো যার কারণে হয় কি আমরা মানে এই যে স্কিলগুলো যে ছেলেদেরও শেখা দরকার এইটা হয় না। তো রান্না আসলে একটা আমার মনে হয় যে এটা একটা শিল্প, এবং আমি রান্না করে যে জিনিসটা আমি দেখলাম যে ইউ ক্যান গেট রেজাল্ট ইনস্ট্যান্টলি, একটা জিনিস মানে এটা তো একটা ক্রিয়েশনের মতো না, তুমি একটা জিনিস ক্রিয়েট করলা তারপরে তুমি ইনস্ট্যান্টলি রেজাল্ট পেয়ে যাচ্ছ, এটা ভালো হলো কি খারাপ হলো মানে এটা কি ইয়ে হলো, তারপরে তুমি ইউ ক্যান আমার কাছে মনে হয় এটা একটা থেরাপিউটিক অ্যাজ ওয়েল। হ্যাঁ, এই যে দুই ঘন্টা তিন ঘন্টা সময় কমপ্লিটলি ফরগেট এভরিথিং about outside world.
1: এখন আরেকটা জিনিস, বাংলাদেশে অনেক হাজবেন্ড আছে বা ওয়াইফ যারা চাকরিজীবী, মানে তারা কিন্তু
0: হ্যাঁ বাংলাদেশে এখন চেঞ্জ হচ্ছে, এখন চেঞ্জ হচ্ছে, এখনকার যে জেনারেশন আছে তারা তো কানেক্টেড উইথ দ্য ওয়ার্ল্ড, দে নো হোয়াটস গোয়িং অন, তারা যদি বহির্বিশ্বে যেতে হয় তাদেরকে এই কাজগুলো করতে হবে। তো বাংলাদেশে অনেক কিছুই চেঞ্জ হচ্ছে পজিটিভলি, আমি মানে এখনকার এই জন্য দেখবা যে এখনকার জেনারেশন যারা এই দেশে আসে দেখবা অনেক স্মার্ট, অনেক কুইকলি এখানে অ্যাডজাস্ট করে ফেলে।
1: না একটা জিনিস বলি, যেমন এদেশেও এইটিজে নাইনটিজে যে মানে টিনেজ বা যে বাচ্চাগুলা বা বড় হয়েছে যে ছেলেগুলা, ওরা কিন্তু জানতো না মা রান্না করতো ওরা খাইতো, কারণ আমি নিজে দেখেছি বলে বলছি। কিন্তু আমার ছেলে, হ্যাঁ আমার ছেলে, ওর খাবারটা ও নিজে বানায়, মানে আমি রেডি কোনো কোনো সময় আছে আমি রেডি করে রেখে দিই ফ্রিজে, কিন্তু ও ওটা এয়ার ফ্রায়ারে দেওয়া বা ও এর সাথে আরো কিছু জিনিস অ্যাড করা সে নিজে করে।
0: আর আজকাল হয়েছে কি মানে
1: আর ইউনিভার্সিটিতে যারা যায় ইউনিতে মানে আমার হাসি পাচ্ছে এর জন্য, আমার ছেলে যখন কিছু বানায় তো ভিডিওতে দেখলো ওটা দিছে যে 5 মিনিট সিদ্ধ করতে হবে, সে এরকম দাঁড়ায় থাকে 5 মিনিট সাথে সাথেই সে
0: আমি এক সময় মনে হইতো যে পিৎজা এগুলো আমি তো impossible, I can't make it.
1: পিৎজা এত সুন্দর হয়েছে,
0: এক্স্যাক্টলি, মানে আমি নিজেই সারপ্রাইজ হয়েছে অনেস্টলি। কিন্তু এক সময় তো আমি এটা চিন্তাই করি নাই যে পিৎজা আমি বানাতে পারবো, এটা তো মানে একটা জিনিস মানে ইম্পসিবল। হ্যাঁ, এটা কিভাবে, কিন্তু এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে সবকিছু এখন ইটস ইজি টু লার্ন, এভরিথিং ইনস্ট্রাকশনস ইজ দেয়ার অ্যান্ড ইনগ্রিডিয়েন্টস ইজ দেয়ার, it's just if you want to you can do it. Je pizza je banaise na ekhon to I feel very confident, anyone can hire me as a pizza chef. I feel like that.
1: Noted.
0: Yeah, tar pore ei je ami biryani je banaise and I feel like মানে আমি তো রিসার্চ করে বানাই, মানে অনেক ইয়ে করে যে কোনটা কি হয় কি না হয় অনেক চিন্তা ভাবনা করে তারপরে ইয়ে করে তারপরে টেস্ট করে আমি দেখি যে আমার রেজাল্টটা কি হলো, এটা কি হয়েছে, দেন আই ফিল লাইক ওকে এটা কি মানে আরেকজন কেমন ইয়ে করবে, মানে এই যে একটা একটা স্কিল ডেভেলপ করেছে আমি, এটা তো স্কিল না, এটা তো আমি তো এটা করছি আমার পার্সোনাল স্যাটিসফ্যাকশনের জন্য, বাট অ্যাট দ্য সেম টাইম কেউ যদি ইফ দে ওয়ান্ট টু ডেভেলপ দ্য ক্যারিয়ার অ্যাজ এ শেফ নাও ডেইজ ফর এক্সাম্পল, দেন ইউ নিড টু ডেভেলপ দোজ স্কিলস ফ্রম আর্লি স্টেজ। হ্যাঁ, আমি অনেক ইয়াংস্টারদের আমি দেখেছি আমাদের বাংলাদেশি ব্যাকগ্রাউন্ডে এখন এখনকার সময়ে ইটালিতে ফ্রান্সে বিভিন্ন দেশে অনেক ফেমাস শেফ, ভালো ভালো ফেমাস রেস্টুরেন্টে তারা শেফ হিসেবে স্টুডেন্ট পাশাপাশি আবার শেফ হিসেবে কাজ করছে। তো এটা এটা অ্যামেজিং না, মানে ইটস এ ভেরি গুড। একসময় তো আমরা আমাদের যারা বাংলাদেশ থেকে আসতো ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছাড়া তো আর কোনো পথ নাই, আর কোনো স্কিল নাই, আর কি করবে, অন্য ইংলিশ রেস্টুরেন্টে যায় কাজ করবে বা ইটালিয়ান রেস্টুরেন্টে যায় কাজ করবে, দে ডোন্ট নো হাউ টু ডু ইট, একমাত্র ইয়ে হচ্ছে ওই কারি এবং ইয়ে করা, মানে এই এই ইয়েগুলো
1: ভাত রান্না করা।
0: হ্যাঁ, তো ইয়া না, ইটস রিয়েলি ইন্টারেস্টিং, এটা এটা আসলে খুব ভালো একটা ভালো একটা জিনিস, যে কোনো কাজই হোক, মানে কেউ যদি তার অ্যাজ এ হবি ইফ ইউ ডু ইট and if you enjoy it, মানে that's the matter.
1: আগেও হয়তো করতে, বাংলাদেশে কেন হয় না, বাংলাদেশে একটা ছেলে যদি রান্না করে যায় বলবে তুই মেয়ে না কি তুই কেন আসছিস এখানে, বুলি করে, এটা বুলি করে।

0: তাড়াহুড়া করে যে উনি, আমি বলি যে কি ব্যাপার হাজব্যান্ড কি না, উনি তো এই করতে পারবে না সেই করতে পারবে না, আমি বলি কি করতে পারবে না, মানে এই যে একটা আছে না, মানে এটা ন্যাচারালি এটা ডেভেলপ হয়ে যায়, এই যে একটা ডিপেন্ডেন্সি হাজব্যান্ড ও ওয়াইফের ইন সাম এক্সটেন্ট মেবি ইটস গুড অ্যাজ ওয়েল, এটা ইন ওয়ান সেন্স ইজ গুড, মানে ডিপেন্ডেন্সিটা খারাপ না, ভালো আছে, কিন্তু কথা হচ্ছে যে ডিপেন্ডেন্সিটা যাতে এভাবে না হয় যে আই ডোন্ট নো হাউ টু, মানে আমি জানি হাউ টু, আমার ওয়াইফ ছাড়া আই ক্যান সার্ভাইভ, আই ক্যান কুক, বা যদি সিচুয়েশনটা এমন হয় যে আই ডোন্ট নো হাউ টু কুক, তাহলে তো বেচারি ইটস লাইক এ শি হ্যাজ টু বি দেয়ার অল দ্য টাইম ফর ইউ, ইটস লাইক এ
1: এখন মানে এটা তো গেল রান্না বান্না বা এমনি মানে লাইফস্টাইল, তাই না? কিন্তু আরো জিনিস আছে, যেমন বাচ্চাদেরকে যে বড় করা, যেমন আমরা এখানে আপনি আপনারা দেখবেন সবাই যারা আমাদের ইউকে বেসড, আপনারা সবাই জানেন বা দেখছেন বা ফ্যামিলিতে ওটা আপনারা নোটিস করছেন যে বাচ্চাগুলা যখন বড় হয় বাবার সাথে কিন্তু একটা বন্ডিং হয়ে যায়, একটা রিলেশন, গুড রিলেশনশিপ হয়ে যায় এখানে এদেশে বেশিরভাগ আমি দেখেছি। যেমন আমি আমার নিজের ফ্যামিলিতে দেখেছি, আমার ভাসুর বলেন, আমার হাজব্যান্ড বলেন, বা আমার আরও যে ননসগুলো আছে ওনাদের হাজব্যান্ডগুলো, মানে ফ্যামিলিতে আমি দেখেছি বাচ্চাগুলো খুব বাবার সাথে অ্যাটাচড হয়। এর কারণ হচ্ছে আমার ছেলেকে আমি আমার হাজব্যান্ড আমরা দুজন মিলে ওকে মানে বড় করেছি, কাজ করি দুজন আমরা, তারপরও মানে আমি ওকে যখন বাথ করাতাম, মানে আমার ছেলেকে বাথ করানোর পর আমার হাজব্যান্ড ওকে মানে তেল, মানে তেল দিত বডিতে,
0: বা
1: হ্যাঁ ওকে কাপড় পরায় দিত, মানে একটা মানে ইয়ে ছিল,
0: তারপর শেয়ার করে
1: নেওয়া। হ্যাঁ, তো এতে হয়েছে কি ছেলের সাথে বাবার একটা বন্ডিং তৈরি হয়। আর আমাদের দেশে বা আগের জেনারেশনে এটা হয়তো কি মা সবকিছু করতো, বাবা কাজে থাকতো, কাজে থেকে এসে খাইছো শেষ, আর কোনো কিছু না। এর জন্য অনেক
0: ছেলেরা বাবাদের ভয় পাইতো,
1: ভয় পাইতো খুব বেশি। মেয়েরা একটু ডিফারেন্ট ছিল, আমি আমার বাবার প্রিন্সেস ছিলাম, কিন্তু ছেলেরা কিন্তু বাবার সাথে একটা মানে রিলেশনশিপটা একটু দূরত্ব থাকে, মানে এত বেশি ক্লোজ না, ওরা মায়ের সাথে ক্লোজ থাকতো কিন্তু বাবার সাথে না। আর এটা আসলে খুবই ভয়ঙ্কর একটা জিনিসও আমি বলবো, কারণ বাংলাদেশে রিসেন্টলি অনেক ঘটনা ঘটতেছে, মানে আমি বলবো না এটা বাবা মার দোষ বা কিছু, কোথাও একটা ভুল হচ্ছে।
0: বাংলাদেশে যে শিশু নির্যাতন বা যে অ্যাবিউজ গুলো হচ্ছে এখন, মানে এত ভয়ঙ্কর অবস্থা হয়েছে, এভরি ডে সামহোয়ার একটা বাচ্চা, মানে অনেকগুলো, সবগুলো তো আর সোশ্যাল মিডিয়া আসছে না, সবগুলো তো নিউজে আসছে না, কিন্তু প্রমিনেন্ট যেগুলো, যে 7 বছরের, 5 বছরের, 12 বছরের বাচ্চাদেরকে, বাচ্চা মেয়ে ছেলে উভয়ই উভয় কিন্তু ইয়ে হচ্ছে, মানে রেপ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এবং এবং অনেক ক্ষেত্রে মেরে ফেলছে। এই যে রিসেন্টলি যে রামিসা মেয়েটা কি মেরে ফেলছে,
1: ওটা তো বাইরে সিলেটে আরেকটা ঘটনা ঘটেছিল,
0: হ্যাঁ,
1: এটাও খুবই মারাত্মক,
0: ইটস ইটস ভেরি মানে সামথিং নট রাইট।
1: সিলেটে তো ওই মেয়েটার বয়স ছিল সিলেটে যে 4 বছরের,
0: 4 বছর, আমি একটু আগে, মানে ইটস এ ভেরি ট্রমাটিক, মানে এই যে সোশ্যাল মিডিয়ায় যাইতে এখন আর ভয় লাগে, টু বি অনেস্ট, কারণ যেহেতু আমরা বাংলাদেশের সাথে অনেক ইয়েতে লিংক আছে, এইগুলো চলে আসে ফিডের মধ্যে,
1: চলে আসে, কারণ তুমি যা সার্চ করো না ওটা তোমার মানে রেকর্ডেড থাকে।
0: এখন এই যে নিউজ ফিডে এগুলো চলে আসে, এবং এই ইয়েগুলা মানে এত ভয়ঙ্কর যে আমার তো এখন, আমি আমার আত্মীয় স্বজন বা যারাই আছে, আমি সবাইকে বলবো যে বাংলাদেশে আপনাদের ছেলে মেয়েদেরকে যদি নিয়ে যান, বি ভেরি কেয়ারফুল।
1: এটা শুধু বাংলাদেশে না, বিদেশেও ঘটে, এদেশেও অনেক ঘটনা ঘটে,
0: এখানে তো অনেক সেফগার্ডিং আছে না,
1: হ্যাঁ, ও এখানে আবার সেফগার্ডিং আছে, ওই
0: মানে অ্যাওয়ারনেস আছে,
1: হ্যাঁ হ্যাঁ, মা বাবারা অনেকটা অ্যালার্ট থাকেন,
0: অ্যালার্ট আছে,
1: কোনো ঘটনা যদিও ঘটে ওটার পিছনে একটা রিজন থাকে, এখানে হয়তো কোনো ধরনের মিস্টেক থাকে, কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে ওটা অহরহ, মানে প্রতিটি ফ্যামিলিতে এরকম একটা না একটা ঘটনা থাকছে।
0: হ্যাঁ, এখন আর বাংলাদেশে হইছে কি এই যে ইয়ে না, মানে এই যে একটা মানে এবং ট্রাস্টফুল মানুষটাই কিন্তু করে ইয়েগুলাম, এই যে মনে করো যে আমাদের ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, মসজিদ মাদ্রাসা বা মসজিদ মাদ্রাসার যে ইমাম বা হুজুররা আছেন, তারা তো খুবই ট্রাস্টেড এবং খুবই রেসপেক্টফুল মানুষ না, মানুষ তো ট্রাস্ট করেই তাদের বাচ্চাদেরকে তাদেরকে দিয়ে দেয়, এবং দে ইভেন ডোন্ট থিঙ্ক অ্যাবাউট এনিথিং এলস, কিন্তু আনফর্চুনেটলি ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে, কিন্তু
1: প্রতিষ্ঠান না, বাসার মধ্যে আপনার বাচ্চা সেফ আছে কিনা এটা আপনার আপনার একান্ত দায়িত্ব,

0: সেটাই
1: জিজ্ঞেস করা, হ্যাঁ আপনি জিজ্ঞেস করা, বাচ্চাদের সাথে কথা বলা যে তোমার আজকের স্কুলে তোমার দিনটা কেমন গেছে বা তোমার মন খারাপ কেন। বাচ্চারা যখন একটু গম্ভীর হয়ে যায় তখন বাচ্চাদেরকে জিজ্ঞেস করা উচিত যে তোমার কি হয়েছে। বাচ্চারা যখন মানে শাওয়ার করাইতে নিয়ে গেছে বা শাওয়ার করছে, বাচ্চাটার কোনো একটা কারণে ডিস্টার্ব আছে, তখন আপনার জিজ্ঞেস করা উচিত তুমি কোথাও ব্যথা পাইছো কিনা, কি হয়েছে তোমার। মানে বাচ্চাদেরকে ফ্রিডম একটু দেওয়া উচিত, মানে তোমার সাথে এসে ফ্রি কথা বলা। হ্যাঁ, ওপেন আপ।
0: এখানে আমি দেখেছি কাজল, এখানে বাচ্চারা কিন্তু অনেক সচেতন, তারা দে নো হোয়াট ইজ রং, গুড টাচ, হোয়াট ইজ ব্যাড টাচ,
1: বাচ্চারা জানে। কিন্তু অনেক সময় বাচ্চারা ফ্যামিলিতে শেয়ার করতে পারে না মা বাবার সাথে, অনেক সময় বাচ্চারা ভয় পায়, বাচ্চারা মনে করে ও আমার আম্মা চিল্লাবে, আমার আম্মা।
0: হ্যাঁ, তো এই এই যে আমাদের যে এক্সটেন্ডেড ফ্যামিলি সিস্টেম, এখানে যে সবাই আসে আর আমরা যে ব্লাইন্ডলি ট্রাস্ট করে ফেলি না, যে আত্মীয় স্বজন বাচ্চাদেরকে দিয়ে দেই, কিন্তু আত্মীয় স্বজন মনে করে যে বা হুজুরদের কাছে দিয়ে দেই পড়তে, বা দেয়ার হ্যাজ টু বি সাম কাইন্ড অব অ্যাওয়ারনেস দ্যাট ইউনো। তো এই দেশে তো এই অ্যাওয়ারনেসটা আছে, এখানে বাচ্চারা অনেক প্রোটেক্টেড আছে এখানে, কিন্তু বাংলাদেশে যে দেয়ার ইজ নো এনি প্রোটেকশন অ্যাট এনি লেভেল, আপনার ঘরে বলেন, স্কুলে বলেন, মাদ্রাসায় বলেন, মসজিদে বলেন, কোথাও সেরকম কোনো সেফগার্ডিং প্রোটেকশন নেই, কোনো অ্যাওয়ারনেস নেই, ঠিক আছে, এখন এবং কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। এখন সবাই সব জায়গায় কিন্তু আমি একটা কভার আপ, যেমন মনে করো একটা প্রতিষ্ঠানে একটা ঘটনা হয়েছে, দেখা যাবে কি এখানে এই ঘটনাটা যে রিপোর্টের যে কোনো সিস্টেম নাই, ওই প্রতিষ্ঠান চেষ্টা করবে এটাকে ধামাচাপা দিয়ে বা কভার আপ করে রাখার জন্য, যাতে কারণ তাদের প্রতিষ্ঠানের বদনাম হবে বা ইয়ে হবে। তো এখন যে বাংলাদেশের যে এখন যে সিচুয়েশনটা হয়েছে, এটা একটা মহামারী হিসেবে দেখা দিয়েছে, মহামারী আমি বলবো মহামারী, মানে এবং এটার পিছনে আরেকটা কারণ আছে, এখন ড্রাগ যারা দেখা গেছে যে অনেক গুলা ঘটনা,
1: সিলেটের যে ঘটনাটা ঘটেছিল ওটাতে ওই যে চাচা সম্পর্কে চাচা হয়, সে যে মেয়েটাকে ছোট মেয়েটাকে যে অ্যাবিউজ করেছে সেক্সুয়ালি, হি ওয়াজ অ্যাডিক্টেড।
0: এক্স্যাক্টলি, তো এখন
1: হি ইজ অ্যাডিক্টেড লাইক ও ও মানে কি যেন বলে ট্যাব, আমি ওগুলা নেই মানে।
0: হ্যাঁ, তো এই এই যে এই যে রামিসাকে যে ইয়ে করেছে, ও নাকি ইয়াবা ছিল, মানে অ্যাডিক্টেড ছিল, মানে কি ভয়ঙ্কর
1: ছিল। নেক্সট ডোর আই থিঙ্ক,
0: হ্যাঁ নেক্সট ডোর, নেক্সট ডোর ছিল,
1: দুটোটা কি সিমিলার।
0: সিলেটে তো তার চাচাই ছিল, তার বাসায় নাকি, তার মানে এই যে ট্রাস্টেড ট্রাস্টেড পিপল, মানে তারা মানে।
1: আমি আরেকটা জিনিস সবাইকে রিকোয়েস্ট করি, মানে আমি আমি মনে করি যে এটা করা উচিত না, যেমন আপনার বাচ্চা আছে, ছেলে হোক মেয়ে হোক, ওই যে দুঃসম্পর্কের আত্মীয় স্বজন আসলো বা চট করে কুলে নিয়ে বসে গেল, ডোন্ট, মানে আদর করা, মানে প্লিজ, কেন আমার বাচ্চাকে এত টাচ করবে।
0: এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এবং আমাদের যে এখন অবশ্য সচেতনতা হয়েছে এবং হতে হবে। আমি দেখলাম যে একজন বাংলাদেশে একজন প্রমিনেন্ট একজন এই যে ইসলামিক স্কলার যে আহমদুল্লাহ আছে, ওনার একটা ইয়াতে দেখলাম যে উনি তার বক্তব্য বলছে যে একটা বিশেষ কমিশন করা দরকার, যে মাদ্রাসাগুলোতে বিশেষ করে যে বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যে বিষগুলো হচ্ছে এটার জন্য। তো আমি আম রিয়েলি গ্ল্যাড দ্যাট সামওয়ান ফ্রম দ্যাট ব্যাকগ্রাউন্ড এই প্রপোজালটা দিয়েছে। তো এখন এটা যদি ইয়ে করা হয়, দেখা যাবে যে হাজার হাজার ঘটনা হচ্ছে, এখানে এতিমখানা আছে আর বিশেষ করে যে মাদ্রাসা বা এতিমখানাগুলোতে দেখা যায় কি একটু মনে করো মা বাবা নেই বা একটা সুবিধা বঞ্চিত বা মিডল ক্লাস বা নিম্ন গরিব ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাদের অনেক গার্জিয়ান থাকে না, অনেক স্ট্রং থাকে না। তো এই যেগুলা তো আসছে নিউজে বা ইয়েতে আসছে, তো আসছে, কিন্তু এরকম অনেক অজানা ঘটনা ঘটছে, হাজার হাজার হচ্ছে। হ্যাঁ, এটা কমপ্লেসেন্ট হওয়ার কোনো কারণ নেই যে ওকে একটা ইয়েতে মানে এতিমখানা এটা একজন মস্ত বড় একজন হুজুর এটা রান করতেছে, তাই বলে এটা সেফ হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ এই লেবাসের অন্তরালে একটা ইভিল অনেক, সেক্ষেত্রে একটা শয়তানও থাকে।
1: হ্যাঁ, আর ভয়ানক কোনো ভয়ানক স্টোরি মানে ইয়েগুলো থাকে,
0: এগুলো এগুলো এগুলো হয়। তো এটা মানে আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে একটা অ্যাওয়ারনেস বিল্ডিং করা দরকার এভরি পর্যায়ে, মসজিদে, মাদ্রাসায়, স্কুলে, কলেজে, সব জায়গায়। আমি কোনো বিশেষ করে বলছি না,
1: আমি জানি না বাংলাদেশে কি আছে যে এরকম একটা টিম ওয়ার্ক, লাইক এখানে যেরকম সোশ্যাল ওয়ার্কার বাংলাদেশে
0: এরকম তো নাই,
1: এরকম আসলে একটা প্রতিটি প্রতিটি জায়গায় মানে এরকম একটা টিম কাজ করার দরকার, শুধু পুলিশ কাজ করলে হবে না, কারণ ওরা তো খবর পেলে যাবে। কিন্তু অনেক বাচ্চা যেগুলো আছে ফ্যামিলিতে, ওইখানে সোশ্যাল ওয়ার্কারের মতো যারা টিম আছে, ওরকম মানুষজন যদি থাকে কাজ করার, ওরা যে মানে ইনকোয়ারি করা, বা যেমন এখানে তুমি দেখো বাচ্চাদেরকে যখন স্কুলে ভর্তি করা হয় প্রথম, তখন কিন্তু একটা টিচারগুলো বাসায় আসে, আসে মানে ওরা দেখে, ফ্যামিলি দেখে, সিবলিংস গুলো আগে দেখে, এনভায়রনমেন্ট দেখে, তারপর ওরা একটা বাচ্চাকে স্কুলের জন্য নেয়। তো এরকম আমাদের দেশে যদি এরকম একটা সিচুয়েশন মানে সময় বের করা যেত মানুষের জন্য টিম,
0: ডেফিনেটলি এটা বাংলাদেশের যে মানে আপনি যদি একটা একটা পরিবার হিসেবে চিন্তা করেন বা একটা সমাজ হিসেবে চিন্তা করেন, আপনি আপনার বাচ্চাকে আপনার প্রোটেকশন করা আপনার নৈতিক দায়িত্ব না? আমি বাবা মা হয়ে যদি আমার বাচ্চাকে যদি আমি প্রোটেক্ট করতে পারলাম না, তাহলে আমারই ব্যর্থতা না? এখন এট দ্য সেম টাইম একটা সোসাইটি যদি বাচ্চাদেরকে, বাচ্চারা তো হচ্ছে অ্যাঞ্জেল না, ফেরেশতা, তাদের তারা একটা, এবং তাদেরকে যদি একটা সোসাইটি বা একটা পরিবার বা একটা রাষ্ট্র
1: যদি
0: প্রোটেকশন না দিতে পারে, তাহলে তো এটা একটা জঙ্গল রাষ্ট্র না, এটা তো একটা আনসিভিলাইজড এবং একটা মানে এখানে এখানে এটা তো বসবাসযোগ্য হবে না। হ্যাঁ, এই জন্য আমি বলি যে মানে এই যে ভয়াবহ অবস্থা হয়েছে বাংলাদেশে, বাংলাদেশের সরকার বা যেসব এনজিও গুলো কাজ করছে এই বিষয়ে, আই থিঙ্ক ব্যাপকভাবে
1: এনজিও তো সোশ্যাল ওয়ার্কারদের মতো নাকি,
0: এনজিও হচ্ছে নন গভর্নমেন্টাল বা গভর্নমেন্ট সোশ্যাল ওয়ার্ক আছে বা এত এত
1: বড় না,
0: এত মানে তাদের নেটওয়ার্কটা এত এত বিশাল না। হ্যাঁ, তো এই বিষয়টা নিয়ে আসার জন্য তোমাকে ধন্যবাদ। মানে এটা খুবই ভয়ঙ্কর একটা অবস্থা, বাংলাদেশের অবস্থাটা মানে দেখলে খুবই নিজেকে খুব বিয়ে মনে হয় যে মানে মনে হয় যে এরকম কেন হচ্ছে, একটা
1: তখন নিজেকে মানে হেল্পলেস মনে হয়,
0: হেল্পলেস মনে হয়। এবং এবং ঘটনাগুলো কিন্তু খুবই লোহমর্ষক, মানে রেপ করে
1: মেরে ফেলছে,
0: মানে চিন্তা করতে পারো একটা 7-8 বছরের মেয়ে, 10-12 বছরের বাচ্চা শিশুদেরকে এভাবে নির্যাতন করে, এবং সব লেভেলে এটা হচ্ছে, এবং ছেলে এবং মেয়ে উভয়ই হচ্ছে, উভয় হচ্ছে এবং সব জায়গায় সেটা হচ্ছে।
1: কিন্তু মানে ভালো হয়, আমি জানি না পার্সোনালি, আমি এমনিই বলছি কারণ ফেসবুক বলেন আর ইনস্টাগ্রাম সবগুলোতে এগুলো আসে বলে বলছি, যে আমি জানি না, আমার কাছে মনে হয় এদেরকে ফাঁসি না দিয়ে এদেরকে মানে এমনভাবে পানিশমেন্ট দেওয়া উচিত, মানে কি বলবো, যে এমনভাবে পানিশমেন্ট দেওয়া উচিত যে ওরা প্রতিটি মুহূর্ত মানে বুঝতে পারে যে কি করছে, ওটা কি ধরনের পাপ ছিল বা মারাত্মক কিছু ছিল, মানে প্রতি মুহূর্ত যাতে বুঝতে পারে ওদের শরীরের মানে এমন মানে আছে না কতভাবে শাস্তি দেওয়া যায়।
0: হ্যাঁ, তবে না
1: কিন্তু মেরে ফেলা মানে মরে গেলে তো মরে গেছে শেষ।
0: তো বাংলাদেশে ইয়ে হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট আছে, এই এটা ইয়ে হচ্ছে মৃত্যুদণ্ড বিধান আছে, কিন্তু আমার মৃত্যুদণ্ডই কিন্তু আপনি মানে এই যে
1: হাত পা কেটে দিলে ভালো হয়, এটা
0: এটা মনে করে এই দেশে তো আর এরকম সিভিয়ার পানিশমেন্ট নেই, ফর এক্সাম্পল আমি বলছি। তো অনেকেই কিন্তু ডিমান্ড করছে টু, অনেক সময় যখন এরকম ঘটনা হয় তখন পাবলিকরা কিন্তু এরকম ডিমান্ড করে টু ব্রিং ব্যাক ক্যাপিটাল পানিশমেন্ট, এই দেশে কিন্তু ডিমান্ড আছে।
1: আমাদের আসলে সময়ও শেষ হয়ে যাচ্ছে।
0: ও তাই, আমরা তো কথা বলে বলে
1: প্রায় কথা বলছি কন্টিনিউ।
0: আমাদের কাজল
1: আমরা এখানে বন্ধ করি,
0: এই টপিকস নিয়ে একটা স্পেশাল প্রোগ্রাম করো,
1: দেখি ইনশাআল্লাহ আমরা নেক্সট
0: আমরা আমরা এই বিষয়টা না এত সিরিয়াস
1: এগুলো আমরা কথা বলবো, এটা
0: নিয়ে কথা বলা দরকার,
1: এটা নিয়ে কথা বলবো আর কিছু কালেকশন করে তারপর আমরা আসলে এটা নিয়ে কথা বলবো, মানে ডেফিনেটলি
0: আমরা বলিও যখন কথা বলবো,
1: এটা নিয়ে কথা বলবো। আর ওই দিন আমরা চাইবো যে ফেসবুক লাইভে আমরা মানে যাব আর ফেসবুকে শেয়ার করব, আর আপনাদের আমরা যারা যারা শুনছেন বা দেখছেন আমাদেরকে সবাইকে আমরা চাইবো যে আপনারা আমাদের সাথে থাকবেন ওই টপিকস নিয়ে, আর ওই দিন আমরা শুধু ওই টপিকস নিয়ে কথা বলবো। অনেকেই মেসেজ করেছেন, রিয়া চৌধুরী এখনো আছেন, থ্যাংক ইউ রিয়া আপু, আপনি আমাদের খুবই ফেভারিট। Eid Mubarak to everyone and Diverse FM for Wednesday. Hi, Riyapu. Riyapu, আমাদের সবাইকে Wednesday
0: ঈদের জন্য আপনাকে Eid Mubarak
1: Wednesday তে।
0: তাহলে কাজল আমরা বিদায় নিয়ে নেই, গান শুনে একটা
1: শুনে, হ্যাঁ আমরা গান একটা শুনে মানে গানটা রেখে বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদের অনেক শুভেচ্ছা রইল। ঈদের পরের সপ্তাহে মানে স্যাটারডে সানডেতে আমরা আবার আসবো 7 PM to 9 PM, তা আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা তখন চেষ্টা করবো সবাই থাকতে। তাহলে একটা লাস্ট গান
0: তাহলে আমিও বিদায় নিলাম আপনার কাছ থেকে, আপনারা ভালো থাকবেন এবং আশা করি সবাইকে নিয়ে আনন্দ সহকারে ঈদ করবেন। তো যেতে যেতে আমরা একটা গান শুনি, আমরা গান নিয়ে আসছিলাম ওই দূর পাহাড়ের ধারে, উইনিং ব্যান্ড, উইনিং ব্যান্ড,
1: হ্যাঁ
0: উইনিং ব্যান্ড, ঠিক আছে। তাহলে আমরা এই গান শুনে শুনে আপনাকে বিদায় নিলাম, ঈদ মোবারক,
1: ঈদ মোবারক। হুম।